আমাদের জোরদার ভাইয়ের সামরাই সমিটলে পর্যাবরণ সমতুল দেওয়া